0: দিয়ে রহমিলা ইফির তাহার যোগাল।
1: মা মায়া হোক, আপনি ইচ্ছা লিয়া উঁচু, আমি আপনি ইচ্ছারই জানছি।